हवा बन के जो तू आए तुझे खुशबू बना दूंगा, ये लग गाना दिस फ्रॉम अरमान मलिक और फिल्म का नाम है ये साली आशिकी। Ja, prima, wat je ook aan het doen bent, geniet lekker van deze heerlijke dag. Geniet lekker van heerlijke gevarieerd Ghana. On Dunya Kamajur, Hindustani Hit Radio. Aap sun rahe hai wo Jana Radio, aur wo bhi Amit Jairam. Beautiful, beautiful Ghana. Beautiful, gevarieerd Ghana. Mera aur aapka saath. Laten we lekker samen genieten.

उजाला रेडियो रात दिन 24 घंटे लगातार आपके लिए तोर खाती है। और हाँ, तू मांगे हैगा Wil jij een berichtje sturen naar onze studio? Ha? Wil jij een berichtje sturen naar onze studio? Dan kan dat. Stuur je bericht naar 020-363-0808. Dil se baat karna hai? To hum bhi dil se aap se baat karenge. Har ek cheez. Raat o din, aap hum se baat kar sakte hai.